0: FM 103 MHz.
1: The Indian Navy invites online applications from unmarried male and female candidates for short service commission information technology entry. Last date for submission is 1st June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy, combat ready, cohesive, Atmanirbhar, safeguarding seas for a Viksit Samriddh Bharat.
2: Hello, good morning, my dear friends, my lovely and awesome listeners. Apni khan sokri program ni swagat kori ase. Agishwani Kohima, FM Trakuban 103 MHz te apni khan laga host aru dost arjitam jin lagu de. And today in our special program, AK Kalakar, we celebrate the powerful, soulful and versatile voice of Shankar Mahadevan, a singer, kunbra ami khan laga mondak. He can lift our spirits with energy and amaze us with his classical brilliance. From romantic songs to patriotic anthems, from Kavali flavor to high energy dance numbers, Shankar Mahadevan has given Bollywood some unforgettable gems. So my dear friends, stay tuned and enjoy this musical journey. Abni khan khordi ase, bahade ase, noli bhi অফিস তে তাড়াতাড়ি যাই আছে, ট্রাফিক জ্যাম দিয়ে আছে, নলি বি আলাগ জায়গাতে বিরাই থাকি আছে, আপনি খান খেতে দিয়ে আছে, কোট করে থাকলে আপনি খান সবই শুনিবি। এতিয়া বার লোক না 10:20 তাক এটু লাগা একটা একদম স্পেশাল আমি খানি প্লে লিস্ট একটা শঙ্কা মহাদেবান আওয়াজকে সেলিব্রেট করে লাগা আমি খান সবই শুনি হব। পয়লা গীত আনি দিয়েছে দিল যাতা হে ফিল্মরা, শঙ্কা মহাদেবান, ক্লিন্ডন সিরেজু আর তাই দুজন লাগা আওয়াজতে আমি খান শুনি হব। মিউজিক দিছে শঙ্কর ঈশান আর লয়, লিরিক্স জাভেদ আখতার। অ্যান্ড মাই ডিয়ার ফ্রেন্ডস, শঙ্কর ঈশান লয় দিস টাইটল ট্র্যাক বিকেম দি অ্যান্থেম অফ ফ্রেন্ডশিপ অ্যান্ড ইউথ as part of the famous trio Shankar, Ishan aro Loy lagado. Shankar Mahadevan helped bring a fresh urban sound to Bollywood music. Honikna enjoy kori, my dear friends.

Well, my dear friends, moving on to the next track, আমি গানি একটা সঙ্গম মহাদেবন লাগা ওয়ান অফ দ্য মোস্ট হার্ড ফেল্ট সং আমি খান শুনিয়াব আর আমি খানগা লিসনার্স খান এটা কোন কোন টিউন ইন করি কিনা আছে আপনি খান সবকে এই গানা শুনাই দিব মন আছে দিস ইমোশনাল সং সং বাই সঙ্গম মহাদেবন টাচ মিলিয়ন্স অফ হার্টস উইথ দ্য সিম্পল অ্যান্ড মুভিং এক্সপ্রেশনস অফ এ চাইল্ডস লাভ ফর হিজ মাদার শুনি কিনা এনজয় করবি মা তারে জমিন বার ফিল্মরা

Well, my dear friends, আমি এখানে লাস্ট গীত একটা শুনিয়াব আর এই লাস্ট গীত হলে একটা সোলফুল সং উইথ ডিপ স্পিরিচুয়াল ইমোশন বিউটিফুলি রেন্টার্ড বাই সঙ্গা মহাদেবন আটনান স্বামী আর সূর্যা ঘোষাল তাইখান তিনজন লাগা অবস্থায় আমি খান শুনিয়াব আর আমি খান সবই জানি যে সঙ্গার যে লাগা সিঙ্গিং আমি খানি শুনিছি বোলে It often carries a prayer-like quality, especially in songs that need devotion and feeling. Or itu geet bi ekta thake ase kote ami kan sobke inspire kori diyeche hunik na enjoy korbi. Music this is Shankar Chandra Loy, lyrics Niranjan Iyengar. Film ase My Name Is Khan. Or itu geet logre ami kani aji laga itu playlist yate says kori diyabo. Thank you so much for tuning in. And ami kan sobi jani ase Shankar Mahadevan has truly given Indian music a voice full of soul strength and versatility aro bi ami kan tai laga next time huniya hobo aro well my dear friends etia kun kun tune in kori na sabni kan sobi aro bi ekor baje athabra logina ek baje tak মানে একর বাজে আথাবরা এস এম এস রিকুয়েস্ট এন্ড ফিল্ম সংস প্রোগ্রাম শুরু করবলে থাকি আছে তো আপনি কারণ সবই তাদের হিসা লোবলে কারণে কই দিয়েছে তো মাই ডিয়ার ফ্রেন্ডস থ্যাংক ইউ সো মাচ ফর টিউনিং ইন অ্যান্ড দিস ইজ স্পেন ইয়োর আর জে তমজন সাইনিং আউট ফর নাও হ্যাভ এ গ্রেট আর্স আহেড 10:20 দিল্লি পর রিলে করে দিয়া ওয়ার্ল্ড নিউজ শুনিয়াব আর এটা আমি খান লাস্ট গীত শুনিয়াব মাই নেম ইজ খান ফিল্মরা

0: Hello dear listeners, itu Akashwani Kohima. Mikey Manu Awas program de welcome kuriasi. Aji ami khan huni bole pabo The Journey of Pickle Making by Life Connect. Hello listeners, aji ami khan outreach podcast nimide ahi kina ase yate Life Connect Happy Kitchen jun Mikey Manu aru families khan ke support aru help kuri kina age jabole build kuri thaka ase. Ma'am apni dujun ke swagat ase. Ami khan Mikey Manu la program de humoi dia nimide bishi khushi ase aru thanks janai di ase. Sobse poila ami khan laga introduction ami khan laga listeners khan ki janai dibo.
1: Hi, moila naam tu Krisa ase, moiro Happy Kitchen in charge.
2: Moila naam tu Kivi ase, moiro Happy Kitchen laga assistant ase. Taje ami khan yete ki banai ase, ki kore ase, dhan share kore gane bhuya ase. Nyan bawra huni dibi.
0: Cha, bishi bawra koi dishe. Thank you. Aro next question de jai jawa ami khan program huni thaga khan ke happy kitchen do ki ase aro kiniga shuru hoise itu la opor de ami dujon kotha alop koi dibo.
1: Acha itu happy kitchen do mostly itu program do ama khan ke maiki khan ke ta khan ke financially independent school wo aro ta khan self sufficient thakibo kare to happy kitchen program do shuru koise. Aro mukhan to itu de kiniga shuru kore do mukhan to house to house evangelism jai thake to itu especially mukhan ama khan kore thake khan ke lok pai to ta khan to kumba do ta khan skill ase hole bi ta khan to ki kuru bol ase na jane ne thake aro kumba do itu takhala mota ekla kin pen na kore na takhan di sure kama wala la kya la bi situation bi dikhi she du garne mu khan to takhan ke motu kore takhan ke self sufficient aro takhan income earn kore alternative itu takibo garne happy kitchen to shuru kore she
2: ama han bi she hole bi ki kubo ki na kubo na thage kumaro free thakine ko na kurine thake ami han ta ange visit ko jadan ne karna ami han ta ange inspire kurina ami han bi interest thagele ahena mahalo de pickle khan ki han bi learn kurbi na na ami han nijor bi alo bi kamawi khali pota hange depend na kurna un hange nijor hi ket mani hole bi kamawi de una ani na ta ange pickle khan training de na ta ange na pikai thai ase
0: acha itu ami kan nanga kam do ekdam bhal kam kuri de ase ami kan maiki ni mi de gane na kane ki man bi encouraging ase na ami kan nanga kam do kuni gina bi iman khushi pa ase aro moi aji ahi gina ite suku pra bi dikhe ase iman khushi ase ami kan ini ana ekjun jun jun mili gina kam kuru bole pare ato aro ami kan laga happy kitchen khulia la purpose to ki ase
1: itu purpose to maiki kan do this your sufficient financially sufficient takibo karne ase
2: acha kuma meki hando mata na thagina jori kla tupaina kamaina pacha hange sai dege ite ho do kampa wo kite ba do na paigina le thagi jae to da hando office te na jae meko te ko te lubi chuto muto business kam ko te ge lubi ite war bi na punchi na thagi to ami hando hange inspire kuna india people kham bi pata ni na na ta hange ito han bi banai na bike ko laga ne na hange odot ko wala ami han to happy kitchen do start ko she
0: acha bishi khushi pase aro amni khan la products to manu khan bra alak bana do kiniga shuru hoshi
1: to do mo khan do fruit preservation bi kore candies ka especially aro baking aro pickles ka itu ta khan la financial stability itu support kore kare itu ka kore to mo khan do itu kore time te mo khan do organic bishi baro saman khan do organic roe aro mo khan do hygienic kase aro health te bishi invest kore to for example mo khan do oil khan do ek bar use kore le reuse na kore aro itu temperature khan de mo khan time kare do phat kuro le mo thake la high de chuna pare hole bi kao kare ba na hoy itu kande mo khan to low or medium itu temperature we in yang chulai thake itu do mo khan unique itas
0: huni gina imam khushi pa se aro bishi bi janai di ase ami kan bra like ami kan laga main moto phabna do customers kan la health customers kan la feedbacks customers kan laga well being kiniga ho lage test bi thagi ho lage holi bi tahan la main health kane apni kan emphasize kuria gane bishi khushi janai di ase aro apni kan itu bhal pickling chili oils aru fruit candies khan bana wali training jaisna ki bra inspired hoise ami
1: kan bi so training de jaise to training de learn koriana ahya time de mo khan to according to mo khala customer khan tahala review to kina se itu dei subday hoy na majority de doi da mo kanto nijo ideas ka pe kumpa do customer question pa ha especially kumpa do tahala help kan de pa na ta ke kan mo kanto konti kore de to ene ka hoy na kumpa do na tali bi na tali jae to ene ka hoy na mo kan idea bi chulai thake
3: to ami gan do customers kan la feedback customers kan la kininga lagi itu la hesab te ami gan ni huni gina positive fale bar loi gina ini gan na saman do panai di thage na do na
2: mohan first to mohala customer han la priority to sabse age rakhi diye aro ami han tahange khai gina help ya hole na hoy na tahange bi khai na bhal hole karne hygienic pa safar pa banai aro ini bia khan itu han do na dalie aro Facebook han tan bi bisi na kiba na kore na simple hoy na hel kane babi na na ini hai banai thai ya tan bi khushi pai thai ya
3: acha aro happy kitchen la ba sop se power pra saman na hoy li bi products cha to ki ese itu la ko di bi alo po wa tai ekla da na hobo li bi bisi ta gili ekta da koi di bi
1: koi di kwa ni sta bisi do ase yo di bi itu sop se khushi pa ka to soya chang pickle ase tu itu kile manu khushi pa pa ro itu to sop ti khaw pare itu bacha khang hole bi damuar khang hole bi sop khaw pare aro bacha khang da tiffin de bi bacha khang do ma khushi pa aro itu to ama khang bi khushi pa la itu bacha khang do khaw pare khushi pa do ama khang bi ma khushi pa la ita ase aro itu to karne mo khang do soya chang pickle banai le pat sell ho jae
3: ko ani sina soya chang sto iman do khushi na bai huli bi ami khan laga stall de ra jae gina soya chang laga pickle khai sabo kini ga ase aro ami khan laga signature pickles ekta kini ga banai itu la process olo Amikan la listeners kange janai dibo
1: acha itu to mukat eta kobo soya chang pickle kile mane itu mukala customer favorite ase itu kane share kuribo itu to mukha ingredients kan to mukha to soya chang la kuidibo to soya chang to 150 to 50 gram lowo are itu de to 50 gram de refined oil half liter jago aro garlic to 250 gram ginger 350 gram green chili 25 pieces chili powder 4 tablespoon salt to taste aro achna motor 1 tablespoon aro vinegar 2 tablespoon aro itu process to mohan to soya jam ga hete sok kure na bawa du lai da dry kure to nya sok kure na puff wa pichre mohan to itu
3: গরম পানি না ঠান্ডা পানি তো সব
1: ঠান্ডা পানি দিবি পোকতে তো করব পারবো হলে গরম আপনি তো ফাট করে মন থাকলে গরম পানি চড়াই হি ফাট পাফ করে দিব বহুত তো চড়াও পারবো আর এনি কা হয় না পাফ হয়ে যাইলে মুখান তো পাওয়ার স্কুইজ করে ড্রাই করে না রাখিব আর এইটুতে ড্রাই করে তামদা মুখান তো গার্লিক আর জিঞ্জার ও গ্রিন করব হ্যান্ড করব আর এনি কা হয় না জিঞ্জার এর তো পানি আহি যায় তো কারণে পানি থাকি চাইলে স্কুইজ করে দিব আর নেক্সট তো ড্রাই চিলি গ্রিন চিলি তো তো ড্রেন করে না থাকিব আর এনি কা সব রেডি করে না থাকিলে ইতো সয়া চাম তো কিশোর হাত পারে না তো ছোট ছোট বানা দিব না তো ইতো টাইম দে টাইম বেশি লয়ে যায় বলে বি মোহন কারে ও মাইকে খান বেশি আছে তো মোহন তো বেশি এনজয় করে ইতো বানা টাইম দেবে কিছু কথা কব কথাবি করব এই না হই না জক্স কামি মারিব কই না ছোট ছোট বানাই থাকে না ছোট বেশি ছোট হলে বি ইতো তো তমো ইকে ছোট পারো
3: মন ছোট হবো ইমান টেস্ট হয়
1: ইমান টেস্ট হবে হয় হয় তো ইনিকা হই না সব সামান কা রেডি হই না নিদো oil boil kuribo aro itu oil kuriyado itu half liter refined oil chula wala kya so na to itu 250 ml hi so ek para na kore na 250 ml hi medium day boil kuribo aro boil kuri na itu to oil to warm hoi chai

0: and this laga benefits to ki ase listeners kan ge aro itu bi janai di wo
1: itu wild apple aru gooseberry candy banaro mohan bishi khoshi pai kele mane itu to atahan to available ase moha karne do holiday season of hoa kande so season de khawale na pare jai itu karne mohan to waste ho ja ro itu dikhe na waste ko mo nai itu karne mohan to ande na candies banai de to candies banai de la whole year khawale pare wo anytime to khawa pare wo itu karne mohan to itu to ta de bishi candies banai thage
0: customers kan bi khushi pai na lui thage wala na
1: hoy
0: amni khan laga products banawle raw materials to aro amni khan to kote ba loi
1: Mukhando mukhala products to mukhala family aro friends aro inya the bishi mukhala customer ro inya se to dagan bishi baro mukhando kode ahe na nisho ahe na uthai tie aro kumba do mukhando jai na dukan te bi rakhe aro eta do mukhando mukhala products to mukhan profit itu de maiki khan ke especially widows aro ina mota morena ta ekla bacha khan ke sabla ke thakela itu khan ke bi help kore thake to ta khan ke to mukhala products to pickles ka ke ki hole bandar khan to ta khan ke dibo aro ta khan ni nijor jaina bekeri korbo to kiman profit paise ta khan ke di thake
0: cha khushi paise ami khan family khan kane family khan ke ekla noina maiki khan ni mide ga ni bina iniga actually ching modot kore ke na nya thaka ni mide ga ne aro happy kitchen kane aro nutun products banawule na hoile bi add kore bole ko bi plan asna na ami khan
2: aro eta nutun banawule to bishi ase
0: I am a plant. ini gai thage na do na iman khushi de ini gina
1: hoye mo kan to i learn korese itu ekla na hoye na mo kan to customer ka aru especially seasonal ka mo kan local key local pie itu de he bishi mo kan to itu de explore koru ma jai to kan mo kan to hotai do we look forward to a new things new plans in ya ta thage
0: acha iman khushi ase aro happy kitchen products aro phal wala banawule customers khan laga feedbacks ku pai na pai
1: hoy pishi pai thage
0: pishi pai thage na loyal customers khan to pishi thage wala apni khan to
1: hoy hoy takhan bi mukhan bi takhan karne care ase aro at the same time takhan bi mukha kinya bana ase mukhala unique to kinya ase takhan bi jani aro inya takhan to ahina muha ke loa khan to takhan to hotai aru wapas ahi thage
0: itu ki ni de ga ne ase kone do apni khan laga products phal aru kwa nishina apni khan customers khan laga health first priority ini ga rakhi di gina health ekla na hoy gina taste bi ini ga thagi ja bra aru bi customers to na hari gina ahi gina loa laga jani paise aru lastly kuti bole mon ja do aji program huni thaga khan sob ke apni khan laga footsteps follow kuri bole mon ja thaga khan words of encouragement na hoile bi message bal ko boti bole paribo
1: acha moi kotha ko mon thake aro isura mo hage especially my ke khan ke sob ke give mo khan ko de di thake ase aro mo khan to hate ki ki bana ro isura ta na kotha de tai khushi pai khushi aro tai mo khan ki ki hate banai itu de isura la blessing to ashirbad to ase ta mohan to kite baro nya choto moto kha pickle kha nem ki kha ke baking kore ta me kite baro mohala saman khan to phat phat baking re corona pare na itu khan de sai da olop mon thanda bi ho cha choto ho pare aro kite baro moha te hi bana se hoye na sai ne kam choto ase nya bi ho pare hole bi so lage re ro nya na hoye aro mohan do itu do so lai cha se mohala hat par banado itu kare mon tanda na hobe paro mon choto na hobe ole mon tamo hoy na ki pare ase itu de mon sok de na kore thakibe de kore da thak ko banse
2: ami han bai ki han to esodo bishi mon kore na talen ala kala bishi dikina se ki kore lebi itu pikal di ase itu choto kam ase ne abi na pabi bi itu pikal kore bi bi talen ta so wa dia laga নিয়া ভাবি না করবি মন সত না করি না কি করেছি বলবি হাত মাইকি খান্ত কি কি হলে সে পারে সব গাও ঠিক না দি না থাকে তো আমি এটু লি না কি বানাব কি করব খুশি মন বড় করে সব আমি হাঙ্কি বানাই তাদের মহাঙ্গে সব মানুষকে হেল্প করে আছে আর মহিলা মন দিয়ে দিছি তাদের মই কি বানাই থাকলে সব এসব করে দেব আপনি মুখে মদত করে দিয়ে না প্রে করে না করে থাকে তো এটা কেতিয়াবা ওয়েস্ট নহয় কি বানাইছে বুলি এনেই চলা মৰমৰা চলা হেল্পাৰ চব পাৰি দে সেইকাৰণে মন ডাঙৰ হেনা মই কি খাম চব কি কৰি ল'বি ছোট কাম আছে এনে নাপাবি না না মন ডাঙৰ গুণা কাম কৰি দে কৈ দিবলৈ মন আছে
0: থেংক ইউ চ' মাছ বেছি বাৰ কৈ দিছে আপুনি দুজনৰা মই বি শুনি কিনে ইনস্পায়াৰ্ড আৰু এনকাৰেজ হৈ কিনে আছে এইটো নিচিনা আমি খান লিচনাৰ্ছ খান বি ইনস্পায়াৰ্ড আৰু এনকাৰেজ হ'ব কইনা বিশ্বাস কৰি আছে এতিয়া আমি খান বালা এণ্ড পাৰ্টিৰ লগতে ফক ফিউশ্যন শুনিবলৈ পাব আৰু টাইটেল আছে ও শে শিম্পে

প্রোগ্রামত এতিয়া শুনিব নাগিনা ফিল্ম ৰা মোহাম্মদ আজিজ লাগাৱাস্তে মিউজিক দিছে লক্ষ্মীকান্ত প্যারিলাল লিরিক্স আনন্দ বাক্সি আর এই গীত কারণে রিকুয়েস্ট ক্রিকেট লিখি দিছে আমি খেল নাগার রেগুলার লিসনার দুর্গেশ নাগানপুর এন্ড ফ্যামিলি মেম্বার্স গ্রাম জসওয়াদি ডিস্ট্রিক্ট গন্দোয়া মধ্য প্রদেশ পৰা আর তাই কানে এই গীত ডেডিকেট করে দিয়েছে বাইখুন মুন্ডা রমেশ পত্র আমার বসুমাত্রী রুকুবলি মেথা আর জুপাকে জামিয়ার শুনি কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস।

আমি খালনা গাল দিছনার বাইকখুন মুন্দা ফ্রম চড়াই দিও সোনারি আসামরা রিকুয়েস্ট করা গীত আমি খানি দিয়া শুনি হব মেনে দিল দুচকো দিয়া ফিল্মরা উদিত নারায়ণ আর আলকা যাকনিক অবস্থে মিউজিক বিস দাপ মালিক লিরিক্স ফাইজ আনোয়ার আর তাই তো গীত ডেডিকেট করে দিয়েছে দুর্গেশ নাগানপুরি আমল বসুমাত্রি বিমল বসুমাত্রি অঞ্জলি বসুমাত্রি সুনীতা বসুমাত্রি রমেশ পাত্র দ্রোণ পাত্র লাকি বীরেন হান্সি চুবাকে জামিয়া আর সব রেগুলার লিসনার্স কে কে আছে আমি এখন সব মিলি কিনা শুনি হব

0: FM 드래곤 밴. 뉴스, 뮤직, 엔터테인먼트. FM 103 메가헤르츠.
1: Welcome back once again, dear listeners. Here is the real-time traffic update for Kohima. If you're traveling from Moncola to PHQ Junction, the status of traffic is light for both north and southbound. If you're traveling from PHQ Junction to Mezir Junction, the status of traffic is light for northbound and heavy for southbound. Arak barkui diya si. PHQ Junction balina Mezir Junction de itia status of traffic ase light for northbound, mane northbound de itia traffic komti ase, and heavy for southbound, mane southbound de itia traffic bishi ase. যদি আপনি আন রাস্তা আলাক লোলে মুঞ্জাসি গেলে প্যারামেডিকেল বা টি মডেল আর টি মডেল বা আইজি স্টেডিয়াম রাস্তা লোব পারি নহলে লেডি মাইলস রোড লোব পারি ফ্রম টিসিপি টু রাজু পয়েন্ট দ্য স্ট্যাটাস অফ ট্রাফিক ইজ লাইট ফর নর্থ বাউন্ড অ্যান্ড মডারেট ফর সাউথ বাউন্ড ইউ ক্যান অপ ফর দি অল্টারনেট রুট দ্যাট ইজ বক্স কাটিং টু NHAK জাংশন টু সেন্সাস পয়েন্ট অর ফুলবাড়ি টু খুচুজি গ্রাউন্ড টু রাজু পয়েন্ট From Razu Point to Census Point, the status of traffic is light for both north and southbound. As for High School Junction to Census Point, the status of traffic is light for northbound and moderate for southbound. And finally, for NHAK Junction to Census Point, the status of traffic is light for both north and southbound. So there's a little bit of traffic in a few parts in Kohima, so make sure that you guys follow traffic rules and drive safely. Coming up next is your program Rural Connect, after which you'll be listening to your program Yuvavani under the theme World B Day.
0: FM Dragon Band
2: 103 MHz.
0: News, music, and entertainment.
2: This is FM Dragon Band.
0: FM 103 MHz.
3: Rural Connect, dear listeners, can sobke swagat kuriyase. আমার খান লগতে পহিলা খুঁটা মাছ লগতে কিসিম জন্তু গে লই পালে যা দে কিনিকা আমার খানকে লাভ পাব পারে ইটু ওপরে কিছুমান খুঁটা কুই দিয়ে আছে পহিলা মাছ লগতে একেবারে আমার খান হান্সকে বালে কিনা যা ইটুতে কিনিকা আমার খানকে লাভ পাব পারে ইটু চাই লইলে মাছ আর হান্সকে একেলগত পালে যা দে আমার খানকে বেশি বড় লাভ দে আর পয়সা থাকা বি কমতি বড়া এনেকা ফেলাব পারে আছে মানে হান্সকে দিবলে থানা গিনিয়া দেবী পয়সা টাকা কমতি বাড়া ফেলাই কিনা হান্স পালি যাব পারে আছে আর মাছ পালি যাওয়া দে হইলে বি পয়সা টাকা বেশি না ফেলাই কিনা আরাম বড়া মাছ পালি থাকা বুকুরি দে হান্স নে থানা খাই কিনা পাচি থাকা এটু খান থানা খান তো জমা ঘুরি কিনা এটু পুকুরি দে দিয়া বড়া মাছ কারণে হইলে বি এটু থানা একটা নিচনা পাব পারি যা এটু তো আছে একদিনতে হান্সকে দি থাকা থানাটো 10% পৰা 20% থানা এনেকা হান্স পৰা খাব নাপাৰি কিনা পাচি লৈ থাকে তো এনেকা পাচি লৈ কিনা থকা থানাটো আমাৰ খান যায় কিনা মাছ পালি থকা পুখুৰীতে দি যায়লে ইটো পৰা মাছ কাৰণে থানা পাই লোৱা নিচিনা হৈ যায় মাছ পালি থকা পুখুৰীতে হান্স বি যায় কিনা পানীতে বহিয়া পৰা বি আকৌ পুখুৰী পানীতে নিউট্ৰিয়েন্টছকে ৰিচাইকেল কৰি দিয়া নিচিনা বি হৈ যায় কেলি মানে পানীতে হান্স যা হা কৰি কিনা তাৰ খান হিলিয়া হিচাপে পানীটো আকৌ বেছি ভাল ওলা পৰা অক্সিজেনেট কৰি কিনা ৰাখি দিব পাৰে একেলগত হান্স পৰা পুখুৰীতে তাৰ নিজৰ ধানা বিচাৰি কিনা খাই দিয়া সময় দিবি পুখুৰীতে মাছ কাৰণে কোনোবা পোক পোকা নহ'লে বা হাবি নালাগিয়া খান আৰু তচৰা মহিলা লেতেৰা পানী দিবি বহি কিনা থাকা কোনটো মাছ কাৰণে ভাল নাই এইটো খান চবটো হান্স পৰা তাৰ খান লগা থানা হিচাপে খাই লৈ আৰু মাছ পালিয়া পুখুৰী কিবি এনেকা চাফা কৰি কিনে ৰাখি দিবলৈ পাৰি যায় এনেকা পুখুৰী পৰা তাৰ খান নিজৰ থানা বিচাৰি কিনে খাই লোৱা পৰা আমাৰ খান বৰা দি থকা থানা দে প্ৰটিনছ আৰু দোচৰা ভাইটামিনছ খান কোনটো কিনি কিনে আমাৰ খান হান্সকে দিবলৈ থাকে এইটো খান বি 10% পৰা লৈ কিনা 15% এনেকা ডক্টৰ কমতি পৰা আমাৰ খান পইচা টকা নাফিলাই কিনা দিব পাৰি যায় আৰু আমাৰ খান এইটো নিচিনা পইচা টকা বি বচাই কিনা ৰাখি ল'বলৈ পাৰে একেলগত মাছ পালি থকা পুখুৰী কিবি এনেকা হান্স পৰা থানা বিচাৰি খাই লোৱা পৰা পুখুৰীটো চাফা কৰি কিনা বনাই ৰাখি দিব পাৰি আছে Indian runners aru Kaki Campbell kwa Hans Chatige pali juade besi lap amakange babu pare ase ekta Hans para 125 grams per luigina 150 grams inika ektinde tar moila paikhana khan du filai thage to Hans ke amakan bara ekilokot mas Pukuri de palijai shigule, tade ekta hectare pukuri panide, 200 para 300 hans ke arambra paligina, jabu parijai. Inika ekta hectare mas palia pukuri de, 200 para 300 hans ke palijai le, exal de amakan ke 10,000 kg bra 15,000 kg, hans bra baitaka muila baiganadu, mas palia pukuri do, ago recycle kurijai takibule, parijai. Inika mas palia ekilogut choita chati hanske melagina palile ekta hector de exal de amakange la pabu parado 3500 kg bara 4000 kg inika pabu parijabo aku tinta chati hanske melagina salte ekta hector mas pukuri panide palia bara amakange lapto 2000 kg bara 2500 kg inika de lap dibu pare ase aku amakan bara inika hans ekilogut maske pali jua bara salde hans bara 15000 anda doktor amakan ke lap dibu pare jai ituhe na hoigina aku amakan bara hans ke jinda bara namuraigina targe ojen kuri luise kule tate 500 kg bara luigina 750 kg inika doktor amakan ke papu pare ase Ahigina amakan bara ako mas palia ekilogut tade poultry murki jiria edukan bi pali jaile kinika amakan ge la pabu pare itubi sailuile amakan mas logut ekipara hans kehe pali jua ituhe na hoigina amakan hans laga putli murki gibi luigina mas logut pali jabu pare ase itude ahigina amakan bara saile mas aro murki palia du tuita tarika julaigina pali jabu pare ase Pohela tarika du hoile, murki palia kordu, mas palitaka, pukuri tik opordehe, banai rakigina palija. Enika murki kor mas pukuri opordehe, banai rakigina palijuabara, murki laka muila litera, aro tana ka sop to pukuri dehe sita digina, mas karune idu ekta tananisna huijai. Aro tuta tarika du, murki Kor nichidehe kal tangor banai rakigina, murki laka muila litera, aro tar tana ulaitaka, kaigina pachia, itu sop to itu kaldehe jamaguri lubo pare. Itu pasot amakan kalde murki para ba muila litera ba tana kaigina pachitaka, inika sop jamaguri rakitaka do, nafilaigina, mas laka bukuri, palitaka bukuri de, dijaile. Itu bara mas karne ako tananis na huigina itu amakan pusatuka bachaigina rakibule pariasi itu tuta darika chulade ekta hector mas pukuri de murki bara paitaka muila aro tanadu ektin de 59 kg inika pukuri de jamaguri dibu pariasi mas aro murki ekilogut pali jaitaka kisan bishibara ule itu darika ge besipak luigina joton guri jaitake kilimane mas palia Pukuri opode he murki kor banai rakigina, muila litera arotana pukuri de di takabara dohile, murki kor nijide tik kal banai rakiade, murki laga muila litera aro tana kaigina bachai taka sop do jamaguri rakigina, eki barbara jamagurigina bisibara itu mas pukuri de diadu he, mas garunebi tana bisibara babu baria aro din barbara bi bisipal tana. Itu mas karnebi babu paria nisna ekta ase. Murki pacha bara muila litera ektinde babu paria do amakan bara yade sailuile. Pans hafta bara tangor huikina taka murki bara ektinde dos gram inika muila litera ulai take. Aro paro hafta hua murki bara huile ektinde 45 grams inika muila litera do tibu paria se. Aro anda di taka murki tangor huikina taka 0.5 bara 1.5 inika Huitaka murgi barato hele, tar muila litera du ektinde, 40 gram bara luigina 50 gram inika tok de muila litera du ditake. Mas aro murgi ekta hector, pukuri de ekilogut palijuade, murgi do 500 bara 600 inika murgi palijaile, tade pukuri de fertilizers kiman lagiase ituke, amakan arambra babu pari janis na ase aku amakan jani rakhibule du at hafta murgi to hile anda natikina pali jai kintu murgi 4.5 pa lugina 5.5 inika tangor hoigina thaka jar muina athabara lugina pans muina atha tok thaka murgi hoile idukhan do anda di jabule isapte amakan pali japu pare ase kuntu 12 para lugina 18 months mane exal para exal atha tok anda digina jabu pari jai itu tarika jolaigina murgi pali juade amakan ke mas hoilebi 4,500 para 5,000 kg iniga aram bra papu pare aro murki de hoilebi 7,000 anda aro murki jinda bara ochan kurigina saile murki do 100 kg murki mongso iniga salde ekta hektar pukuri de ekilokot mas aro murki palya bara amakhan ke papu pare ase mas lokot ekibara murki ke pali jua bara amakhan Eku tuk tiktar na huigina, aro alak para mas karne puisa na filaigina, thana aro tawai bilak na ginigina, amarkan arambra mas kebi labde pali japu pare. Ako mas lugude kahuri itubi loigina farming kuri japu pare ase, amakan naga manuhar bara duhile mongso bishi bara kabumun huidage, aro mongso nimide bishi manuhar bara kahuri ge paligina jaidage. Ekta fine saile kauri eklage bali juade amakan lokot iman pisi bara lab to pabuna pare kintu kauri palya ekilokot amakan juti mas kibi luigina pali luishi kule tade amakan ge bisi bara lab tibu pare ase kauri aro mas ekilokot palya de aro kauri eklage luigina pali lua itu tuita pitor de amakan bara papna luisaile kauri aro mas ekilokot palya de 35% inika komti bara amakan puisataka felabule pare ase kauri aro mas ekilokot pali juade kauri kordo phal bara tan guri gena panai rakibule lage aro mas pukuri osorde itu slopes na holeba nala nisna panai luigina tadi bara kauri muila litra na holeba tar Kaigina pachitaka thana itu sobto sita mas palitaka pukuri de dibu pare. Inika gauri kor bara mas ke di thaka thana bara 70% thana duhile aram bara mas ke paijabu pare ase. Ekta hektar pukuri de mas ke thana pabu karne. Amakan gauri 30 balugina 40 inika palijabu lage. Inika gauri aro mas ke ekilokot palijua tarika jolaile tade amakan ke. Excel de ekta hektar de 6,000 kg mas para luigina 7,000 kg mas arambra amakan ge babu pare ekilokot kauri debi tar jinda bara life weight mot para ojan guri saile 4,200 para 4,500 kg mongso amakan ge arambra babule pari ase dosura kotade najua gode pohila sok miligina sumi laga lokit huni lua hobo

0: adatak noilu bi dui muina because ama ekta bacha jonom kuri di shule du dui sal tak itu ama la body du na tai pregnant no ha time de kiniga thagise tai la body du itu hormones kan regulate kurule du dui sal tak lagie
1: aru ama ekta gao de na delivery pichi de na bacha pa pichi de ki ki physical changes thakya
2: itu laga opor de amni ami hangi kuidibo
0: itu do detail jabo koile be she deri kobo noilwi moi any point wise para olop olop amni hange jankari dibo first to uterine involution iniga koina ama la womb do choto thagise noilwi balloon ekta block ri dia nishna dangor patla hoi jai wombs tu na bacha pai dia bichide itu aru wapas non pregnant state jabole na itu khandu changes thake physical changes na body inside to first te tu chutu thagise womb tu to inia block rine dangor kuri dise inia huine aru uterus tu chutu rine shrink rine aru non pregnant state wapas te jabole du time lage na to itu khandu physical changes te ahie uterine involution do aru itu uterus tu dangor hoine balloon hoye nishna hoine chutu ahiwo time de mohan la uterus tu ami khan la womb tu contract rena contract rine chutu hobo itu time de kinia kinia mohan ama han joldi joldi itu mohan la womb ge healing grow parwo koile du ek tarika du breastfeeding ase jitya mohan ama han bacha ge dud khilai itu time de period ahia nishina pet bikhaina cramps itu time de mohan la uterus bi kam kure mohan la womb du bi kam kurine taini jor la kam kurine chutu hoi ja ase itu karni pet first bacha pa biche de mohan dud khila time de olop pet bikhai de itu du bishi normal ase itu karni eko boi na khabi hoi pet tu olop bikhai noilwi bear kurwi amni la body du taini jor la position de aru jai ja ase na itu khan karni olop pain thage de aru alak ola du lokia inya koina physical changes de lokia du ki ase koile du amalu janam di dishu le du itu muila girie na to itu muila first giria du lal thagibo khun thagibo inya nishina itu lode khun along with kulija nishina na muila giribo to itu khan giribo first te du khun aru kulija nishina supposing itu kulija nishina muila du dangor anda size hoi jesu le du itu du abuni han hoshar kurbo lage na inya girishu le du abuni han jagine joldi check up kurbo lage নহলিবি ইটু ছুটু ছুটু চেরি সাইজ ইনিয়া ছুটু ছুটু গিরে হান্দু একুন হই নরমাল আছে আর ফার্স্ট তেতু খুন গিরিব ইটু বিশেদে মুখানলা মহিলাদু ডিসচার্জ টু ব্রাউন কালার হই যাব না কফি কালার হই যাব ইটু বিশেদে আস্তে আস্তে পিঙ্ক কালার হই যাব আর আস্তে আস্তে বুগা হই যাব ইনিয়া হওয়া বিশেদে নরমাল মুখান মাইকি খান সদায় ডিসচার্জ থাকে নিচনা ইটু ব্যাকতে আহি যাব আৰু আলাক একটা দু হৈছে উলেদু ফিজিকেল চেঞ্জেছ তেদু ব্ৰেষ্ট টু মাইকী খানলা দুধটো ফুলিয়া নিচিনা ডাঙৰ হ'ব ঠিক বাচ্চা পা পিছে দে না ইটোতো মানুহ বেছি ভাবি থাকে ইটো টাইম দে আমাৰ খান দুধ নাই এনেকা ভাবিয়ে না নহ'লেবি ফ্ৰেছ ইটো আপুনি খান বাচ্চা জনম কৰি দিয়া পিছে দেদু মই খান মাইকী খান কি হৈ কলেদু প্ৰেগনেণ্ট টাইম দে মোহানলা হৰমন খন বা বেছি থাকিছে ইটো খান নামি যায় ইটো কাৰণে ইটো ব্ৰেষ্টটো ফুলি যায় নহ'লেবি আপুনি হাংগে জানকাৰি দিব মনটো ইটো টাইমতে দুধ নাই নহয় নহ'লেবি মিল্কটো এম্পটি নহ'লেবি মিল্ক প্ৰডাকশ্যন ইটো অকাৰ কৰে এনে বেছি মিছকনচেপশ্যন থাকে না নহ'লেবি একচুৱেলি মিল্কটো আছে দুধে আছে বাচ্চা ঠিক জনম কৰা পিছে দিবি নহ'লেবি মিল্কটো চেঞ্জ কৰে তো ফাৰ্ষ্ট আহিয়াটো কমতি আহিব নহ'লেবি ইটো মিষ্টেক নকৰিনে ইটো টাইমতে ফাট ফাট কি কি খান নাখিলাবি বাচ্চা হাংগে না পাউডাৰ খান ফৰ্মুলা খান নাখিলাবি আৰু আলাক একটা হৈছে উলেদু ফিজিকেল চেঞ্জেছ তেদু চিন্স মোহান বাচ্চা জনম কৰি দিছে তো হৰমন খন বাতো ইমবেলেঞ্চ হৈ যাইছে তো মোহান প্ৰেগনেঞ্চি হৰমন খান্দু পইলা থাকিয়া সান্দু বাচ্চা পাই দিয়া কাৰণে গিৰি যাইছে নামি যাইছে ইটো কাৰণে মোহান মাইকী মানুহ সান্দু বাচ্চা জনম দিয়া পিছে দেদু বেছি গুচা উঠিয়া নিচিনা মুদ খান এতিয়া খুচি পা নিচিনা হ'ব আৰু কান্দিব মন এনেকা হান হৈ যায় আৰু বাচ্চা কি স্পেচিয়েলি দূৰীয়া টাইম দে দুধ খিলা খান টাইম দে ফুচনা ফুচনা না কাপি যায় না বাচ্চা কি দূৰিলেবি কাপি কাপি নে বেছি কমজোৰি নিচিনা লাগি যায় ইটো খান সব মাইকী খান হৰমন চেঞ্জ হোৱাৰ কাৰণে ইটো খান এক্সপিৰিয়েঞ্চ কৰে আৰু আনাডাৰ থিং মই ইটো ষ্ট্ৰেছ কৰোঁ মন যাদু চুলি বেছি গিৰি যায় তো চুলি গিৰি

0: প্রপার্টি চুলাব পারব। আর এটা তো গভর্নমেন্ট হসপিটাল নহলে বি গভর্নমেন্ট লাহান দে হয়েছে বলে তো সব ফ্রি অফ কস্ট মারা দিব দে। আর আনাদার অপশন তো হয়েছে বলে তো পিলস খান বি খাব পারব, নহলে বি এটু আমার সঙ্গে জানকারি দিব মন যাদু বেশি হসার করব লাগে। নিজের ফার্মাসি বার যাই কিনব পিলস তো খুশি খুশি ফার্মাসি খান বার প্রেসক্রাইব করা তো না খাব লাগে, বিকজ পিলস হইলে বি আলাগ আলাগ থাকে না বেশি আছে। নহলে বি একটা পিলস তো হয়েছে বলে তো প্রজেস্টিন অনলি পিলস এটু থাকে না পিওপি, খালি এটুই খাব লাগে ব্রেস্ট ফিড করা টাইম দে। এটু খান তো আপনি হ্যাঁ পিলস খাব কইলে তো যাইনে নিজের লা ডক্টরকে চেক আপ করি নে তখন বা প্রেসক্রাইব করে দিব।
1: তো আজি আমার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রামতে শুনবলে পাইছে হাক্স এন্ড স্নাক্স লগা প্রোপাইটার ভিতো নো সাবি কোনে হি বিএসসি নার্স আর এডভান্স ল্যাকটেশন এক্সপার্ট আছে, তার লগতে হি পোস্ট পার্টম কেয়ার লগা ওপরতে থিজানিও আর আখ্রিনিও পারা হি ইন্টারভিউ লওয়া প্রোগ্রাম পুইলা ভাগটু শুনবলে পাইছে আর আহা দিনতে দুসরা ভাগটু শুনবলে পাব। আজি কারণে হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম ইমানতে শেষ করে দিয়ে আছে।
2: WFM Dragoban
3: 103 MHz
2: News, music and entertainment.
3: This is FM Dragoban
2: FM 103 MHz.

0: ফোনেটা গাছা বিলা গিয়াতে আপনার খালা কলস আহিয়া শুরু হয়ে যায় আছে তো শুরু করে দিয়ে আছে লাইভ ফোন ইন হিন্দি ফিল্ম ইডিজ প্রোগ্রামটি। হ্যালো হ্যালো
1: হ্যালো,
0: ইয়েস গুড ইভিনিং,
1: গুড ইভিনিং জি, গুড ইভিনিং বহন জি, গুড ইভিনিং।
0: আপনার শুভ নাম?
1: বহন জি মেরা নাম হ্যায় জগদীশ রায় গর্গ।
0: এক বার ফির সে বল দেনা,
1: জগদীশ রায় গর্গ।
0: ওকে জগদীশ জি, কহাঁ সে কল কর রহা হ্যায়?
1: বহন জি মে বাস স্ট্যান্ড মানসা পঞ্জাব সে বল রহা হুঁ।
0: পঞ্জাব সে?
1: হ্যাঁ জি পঞ্জাব সে বল।
0: ওকে আজ পহলে বার কল কিয়া হ্যায় আপনে?
1: হ্যাঁ জি আজ পহলি বার কিয়া হ্যায়।
0: ওকে আপকো স্বাগত হ্যায় কার্যক্রম পে।
1: ধন্যবাদ বহন জি, আপকা ভি হাম স্বাগত করতে হ্যায়।
0: থ্যাঙ্ক ইউ। বলে আজ কোন সা গীত শুননা হ্যায় আপকো?
1: বহন জি আজ মে শুনুঙ্গা ফিল্ম হ্যায় জি কিসমত।
0: কিসমত
1: উসমে মহেন্দ্র কপুর জি কা গায়া হুয়া গীত হ্যায়।
0: হ্যাঁ
1: ও মে থোড়া সা উসকো তরন্নম মে বতানা চাহুঙ্গা।
0: বলে

0: हेलो
1: हेलो, नमस्कार दीदी।
0: नमस्कार, कौन को ऐसे
1: आपको और सभी सुनने वालों को अमल बसुमतारी की तरफ से प्यार भरा नमस्कार।
0: आपको भी नमस्कार। को भी की गाना
1: कैसे
0: होने
1: दीदी?
0: मुन से अजी
1: अभी तो टाइम भी तो बीच जाया से तो फिदा मूवीर पूरा एक गाना बजाई दीदी।
0: कौन तू?
1: फिदा मूवीर पूरा
0: हाँ
1: फिदा फिदा
0: ফিদা কোন গীত বাজাই দিব
1: কি কি টাইটেল থাকিছে আপুনি লগা মিউজিক ব্যান্ডে
0: সব তো আছে ফিদা লগা কোন গীত শুনিব মন আছে
1: নজর নজর তো বাজাই দিবি
0: নজর নজর
2: দ্য পার্সন ইউ আর স্পিকিং উইথ হ্যাজ পুট ইয়োর কল
0: হ্যালো
1: হয় হয়
0: কবি কোনোবাকে ডেডিকেট করব বলে মন আছে
1: মই লগত লাইনতে ভাইকন মুন্দা আছে তাই কিছুমান কথা কবলে থাকি আছে কৈছে
0: টাইম দিছি যাই যাব নেকি তখন কোনোবা নাম লৈ কিনা ডেডিকেট কৰো বলে মন আছে
1: কৈছে হয় হয় টাইম দি লব ভাইকন মুন্দাই লব
0: ওকে ওকে ঠিক আছে কবি
1: ভাইকন মুন্দা ডিসকানেক্ট হৈ যাইছে সবচেয়ে পয়লা ভাইকন মুন্দা থাকিছে বিমল বসুমতাৰী রমেশ রুনু পাত্র লাকি যোগেন্দ্র রংপি ধরমগিরি রংপি সোনালী এনটিপি আর বীরেন হংসে চন্দ্র টিমুং আর রুখুবিলা মেথা সুনীল পাংচো চুনীল ঝা আর ডক্টর জুবিন সবি ব্রাদার্স আর সুবাকে জমির সুনীতা বসুমতারী অঞ্জলি বসুমতারী আর পুরন বর্মা রাকেশ আর প্রেম সিং সরসদিয়া কেশরী সিং রাজপুত রমেশ প্রজাপতি আর সব কে
0: ওকে ঠিক আছে আমল বসুমতারী আপনার লগা পছন্দ লগা গীত ভি মই লাইন আপ করি গিনা আছে আপনার খান সব শুনিবি আর এনজয় করিবি আর কল করা নিমিতে থ্যাংক ইউ শুনি থাকা সববিলাক প্রোগ্রামটি এইবার দুসরা গীত দিয়ে আছে ফিদা ফ্লেমত গাই আছে উদিত নারায়ণ আর সপনা মুখার্জি আর এই গীত শুনবলে মন ইনা পছন্দ করেছে আমল বসুমতারী আর তারপরা তার লগায় এফ এম ট্রাক মানলা বহুত বহুত সাথীবিলাকে ডেডিকেট করে কিনা আছে তো শুনব ফিদা ফিল্ম কি গীত

0: हेलो,
1: हेलो, नमस्कार मैम
0: नमस्ते। बोलिए आपका शुभ नाम।
1: जी। मैम, हम धेमाजी असम जिला पूरा बिमल बसुमतारी मैम।
0: ओके, बिमल कवि कौन तो गीत होनी बोले मन आसे आजी
1: मैम दिल फिल्म थकिसे
0: दिल ते कौन तो गीत तो होनी बोले मन आसे
1: को अलग कोई सुन मैम।
0: दम दमा दम। हम प्यार करने वाले, हमने घर छोड़ा
1: बिल्कुल
0: है।
1: लगा दिया, हम प्यार करने वाले थे दादा दीदी।
0: ओके ठीक आसे, कोनो बार के डेडिकेट करू बोले मन आसे।
1: আমার কুমল বসুমতারী আছে, ফাইকন মুন্ডা আছে, রমেশ প্রজাপতি আছে, রাকেশ আছে, ধরমবীর আছে, রমেশ পাত্র আছে, রঘুবীলা মিঠা আছে, হিতেন্দ্র দাস আছে, দুর্গেশ লগনপুরী আছে, পূরণ বর্মা আছে, অঞ্জলি বসুমতারী, সুনিতা বসুমতারী, অনশুলা বসুমতারী, ওর আপকু বি নেন।
0: ওকে থ্যাংক ইউ বিমল, আপনার কল করেছে। আপনার পছন্দ করে লা গীত বে আছে, আপনার খান সব টিউন ইন করি কিনা থাকিব পুরা বিশ্বাস করে আছে। শুনিবি আর এনজয় করিবি। থ্যাংক ইউ ফর কলিং। উনি ঢাকা সব বেলা শুনিব দিল ফিল্ম কি গীত গাই আছে অনুরাধা পটওয়াল আর উদিত নারায়ণ লাগা আওয়াজে। আর এইটু গীতটু শুনিবলে মন হয়ে কিনা পছন্দ করেছে আসামপ্রা বিমল বসুমতারী। আর তারপরা এফ এম ট্রাকুপাল্লা কিছু সাথীবিলাকে ডেডিকেট করে কিনা আছে। তো শুনিব দিল ফিল্ম কি গীত গাই আছে অনুরাধা পটওয়াল আর উদিত নারায়ণ।

0: हेलो
1: हेलो अभिजीत
0: हेलो कौन कैसे
1: को ऐसे बुका जान पड़ा।
0: अभिजीत
1: हाय
0: ओके अभिजीत को भी टाइम भी जाए ऐसे की गाना हुनी बोले मन ऐसे अजी
1: भूलभुलैया फिल्म असली की
0: हाँ
1: भूलभुलैया।
0: भूल भुलाया ऐसे कौन तो गीत तो हुनी बोले मन ऐसे
1: আমি যে তোমার এটা আসলে কি
0: আমি যে তোমার কোন লা আওয়াজ শুনি বলে মন আছে তুষার আর অরিজিৎ লা আওয়াজ আছে
1: এটা না তো শ্রেয়া ঘোষাল লাগা
0: হ্যাঁ
1: শ্রেয়া ঘোষাল লাগা
0: ওকে শ্রেয়া ঘোষাল লাগা টিভি আছে অরিজিৎ লতে একসাথ গাই কিনা আছে
1: এটুই
0: শ্রেয়া আর অরিজিৎ লা আওয়াজ না ওকে ঠিক আছে কোনোবাকে ডেডিকেট করো বলে মন আছে জলদি পুরা নাম লবি
1: সব আরজে স্পেশালিস্ট আরজে সমজম আর জেকব আর আপকো
0: ওকে ঠিক আছে অভিজিৎ আপনার কল করেছে ঠিক টাইম হয়ে আছে শুনিবি আর এনজয় করিবি আর কল করা নিমিত্তে থ্যাংক ইউ
1: থ্যাংক ইউ।
0: শুনি থাকা সববিলাক প্রোগ্রামটি এইবার দুসরা গীত শুনিব ভুল ভুলাইয়া টু ফিল্মত গাই আছে শ্রেয়া ঘোষাল আর অরিজিৎ সিং আর এই গীতটি পছন্দ করেছে অভিজিৎ বকা জানপ্রা আর তারপরা আর জে এটম জেন আর জকব কে ডেডিকেট করে দিয়ে কিনা আছে আর শুনি থাকা সববিলাকি আহি কিনা এই গীতটি শুনি কিনা এনজয় করবি আর শুনি থাকা সববিলাক এই গীত নাবাজা আগতে আপনার খানকে জানাই দিয়ে আছে এটার পর অল্প পিছতে সময় 7:10 হলে নাগামিস্ট খবর দিয়া শুনব আর আমি খান আকো লক করা হব 9:30।

0: মিলাপ করে কি না মানুষ লাগা ওয়েলফেয়ার ও ইকোনমিক তে উঠি বলে মাতিছে তাইপর সরকারি কার্যক্রম খান ঠিক সময়তে গ্রাসরুট টপ পঞ্চায়েত দিবলে মাতিছে তাইপর আর কথা রাখি দিছে কি সেন্টার আর মিনিষ্ট্রিপর এতিয়া বি মদত দি থাকিব লংলেন ডিস্ট্রিক্ট লাগা সব উন্নতি লাগা কাম নিমিতে মিটিং হইলে আলাগ আলাগ ডিপার্টমেন্টস খান লাগা অফিসিয়াল পর ভাগ লৈছে তাতে জারি থাকা প্রজেক্টস এচিভমেন্ট আর দিকদারি লাগা রিপোর্ট খান প্রেজেন্ট করে দিছে ভিজিটিং সেন্ট্রেল টিম পর কৈছে কি রিভিউ লাগা মঞ্জিল হইলে গ্রাসরুটস তে উন্নতি কাম খানতে লাগি থাকা এসেস করব আর সব ফাইন্ডিংস খান প্রাইম মিনিষ্টার লাগা অফিস তে সাবমিট করব আর লাগি থাকা একশন নিমিতে কনসার্ন ইউনিয়ন মিনিষ্টার কে বি দিব মিটিং কে কথা করে কি না এমএলএ আর ডিপি ডিবি লংলেন লাগা চেয়ারম্যান এ ফং শিফম পর পিপল সেন্ট্রিক ওয়েলফেয়ার স্কিম কারণে সেন্টার কে ধন্যবাদ তুই দিছে আর খেতে বাড়ি স্বাস্থ্য শিক্ষা রুরাল তে উন্নতি আর সেলফ এমপ্লয়মেন্ট খান লাগা ইনিশিয়েটিভ কাম ওপর কই দিছে তাইপর চিফ মিনিষ্টার লাগা মাইক্রো ফাইন্যান্স ইনিশিয়েটিভ আর পি এম ই জি পি কে ভাদাই দিছে রুরাল জায়গাতে এন্টারপ্রিনারশিপ কে মদত করার কারণে রিভিউ টু হইলে ন্যাশনাল অয়েল পাম মিশন এগ্রিকালচার লাইভলিহুড আর ইনফ্রাস্ট্রাকচার তে উন্নতি ওপর করেছে ইটু পিছিয়ে ইউনিয়ন মিনিষ্টার পর মিনিষ্ট্রি অফ এম এস এম ই লাগা নিচিতে একটা রিভিউ মিটিং রাখিছে এন আই সি এস কে ভি আই সি কয় বোর্ড লাগা স্টেট অফিসার্স লাগা এম এস এম ই ডি এফ ও লগতে ইউনিয়ন এম এস এম ই মিনিষ্টার জিতান রাম মানির পর আজ সেন্ট্রেল সরকার লাগা কমিটমেন্ট রাখি দিছে নর্থ ইস্ট তে উন্নতি করবলে তাইপর কৈছে কি প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী তো নর্থ ইস্টার্ন স্টেট খানকে খালি বর্ডার জায়গা আছে কইনা নাচায় হইলে বি একটা জরুরি জায়গা ইন্ডিয়া লাগা উন্নতি কালচার আর স্ট্রেটেজিক তাকত নিমিতে লংলেন ডিস্ট্রিক্ট লাগা রিভিউ মিটিং লওয়া পিছিয়ে তাইপর আকাশবাণী নিউজ কহিমা লগ কথা করে কিনা ইউনিয়ন মিনিষ্টার পর সব ফিদি মন খুশি লাগা তো জনাই দিছে ডিস্ট্রিক্ট খান লাগা প্রোগ্রেস উপর তাতে কানেক্টিভিটি আর ল এন্ড অর্ডার সিচুয়েশন বি আছে তাইপর ডিপার্টমেন্ট খান পর লোকাল অফিসিয়ালস লাগা চিন্তা ওপর কৈছে তাতে হেলথ আছে যুন ডিস্ট্রিক্টে পার্সোনাল বেশি কমতি থাকা নিমিতে এম এস এম ই লাগা ওপর তাইপর খাদি আর ভিলেজ কমিশন আর কয় বোর্ড কে মদত করবলে অনুরোধ করে দিছে আর কৈছে কি প্রধানমন্ত্রী যোজনা হইলে ডিস্ট্রিক্টে এতিয়া এতিয়া পর লক্ষ্য করে দিব লংলেন্ডে বেশি ইন্ডাস্ট্রিয়াল আর ডেভেলপমেন্ট পটেনশিয়াল আছে কইনা ইউনিয়ন মিনিষ্টার পর কৈছে কি ডিটেইল রিপোর্ট হইলে সেন্টার কে সাবমিট করে দিব ইটু জায়গাতে ইন্ডাস্ট্রিজ টু বানাবলে
1: ये होल मैं कह सकता हूँ कि जो ये जिला है हमारा लॉन्गली उसमें बहुत कुछ आगे करने की जरूरत है कोई इंडस्ट्रीज के बारे में बात किया कोई बड़ा इंडस्ट्री की बात नहीं कोई कही गई कि यहाँ पर है लेकिन संभावनाएं है उसके बारे में भी हम लोग रिपोर्ट करेंगे कि यहाँ पर इंडस्ट्री एस्टेब्लिश हो
0: আপনি খান তুই আকাশবাণী কহিমা পর দিয়া খবর শুনি আছে তাজা খবর জলদি পাব কারণে আমি খান এক্স হ্যান্ডেলস এ আই আর নিউজ এলার্টস আর এ আই আর আন্ডারস্কোর কহিমাতে ফলো করবি আপনি খান পর ইটু খবর তো নিউজ অন এয়ার অ্যাপ আর ইউটিউব চ্যানেল এ আই আর নিউজ কহিমা পর শুনবলে পারিব ওয়েলকাম ব্যাক আপনি খান সাম লাগা খবর শুনি আছে গভর্নর নন্দ কিশোর যাদব পর আজ কৈছে কি নাগাল্যান্ড কে উঠিবলে লাগা কাম হইলে শান্তি সুরক্ষা আর উন্নতি আছে কৈছে নাগাল্যান্ড পর একটা মিডিয়া ডেলিগেশন যুন প্রেস ইনফরমেশন ব্যুরো পর লেট করে কিনা এক্সপোজার থ্রু বিহারতে যা পিছিয়ে তাই খান কে কথা করে কিনা তাইপর প্রদেশ লাগা ডর সুবিধা যুন নেচুরেল লাগা সুন্দর আছে আর তাতে তাইপর মিডিয়া লাগা রোল ওপর অ্যাওয়ারনেস আর পাবলিক কে জানিবলে লাগা কাম ওপর কৈছে বিহারতে উন্নতি লাগা কাম তে তাইপর চাই কিনা কথা করে শ্রী যাদব তো কৈছে কি লম্বা চুলিবলে কাম মন দিয়া লাগা লিডারশিপ আর ভাল পড়া প্ল্যান করা পলিসিস তো হইলে জরুরি আছে লং টার্ম আর সাস্টেইনেবল বিকাশ কারণে গভর্নর তো হইলে পি আই বি নাগাল্যান্ড কে ভাদাই দিছে এক্সপোজার ট্রিপ তো ঝরকার করার কারণে তাতে আর কৈছে কি ইনিকা লাগা কাম খান পড়া ইন্টারস্টেটে বুঝাবুঝি তো মজবুত করে দিব পি আই বি নাগাল্যান্ড মিডিয়া এক্সপোজার টুর বিহারতে যা তো মার্চ 16-21 করেছে আর তাতে কি লোকেশন টু ভিজিট করেছে যুন খান আছে পাটনা নালান্দা রাগির বডিয়াগা আছে ইটু লইনা হেরিটেজ টুরিজম আর ডেভেলপমেন্ট সাইট বি চাইছে চিফ মিনিষ্টার নিফিরিও পর আজি কোহিমাতে স্টেট লেভেল দিশা মিটিং চেয়ার করেছে একটা সোশ্যাল মিডিয়া পোস্টে তাইপর কৈছে কি মিটিং হইলে সেন্ট্রেল স্পন্সর স্কিম লাগা ইমপ্লিমেন্টেশন অপর রিভিউ করেছে কোঅর্ডিনেশন কনভার্জেন্স টু ভাল করবলে আর ঠিক সময়তে ওয়েলফেয়ার প্রোগ্রামস খান দিলাই দিবলে শ্রীরিও পর ডিপার্টমেন্ট খান লাগা মজতে কোঅর্ডিনেশন টু মজবুত করবলে লাগা দরকারি কৈছে ডিস্ট্রিক্ট লেভেল কমিটিস লাগা অ্যাক্টিভেশন আর প্রদেশ লাগা সব জায়গাতে ভাল লাগা শিক্ষা দিবলে দেশ লাগা সব জায়গাতে করে থাকা আই ই সি ক্যাম্পেইন যান भागीदारी